উপন্যাস বা গল্পের প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার লৈ আহিছে উপন্যাস পাঠের এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠের অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি

0: বা আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স ইয়াৰে যিকোনো বিষয় লৈ স্নাতক হ'ব লাগিব। আনবোৰ পদৰ ক্ষেত্ৰত প্ৰাৰ্থী স্নাতক হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট ssc.nic.in। আবেদনৰ শেষ তাৰিখ 22 জুন। নিয়োগ বাতৰি ইমানেই।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খটিক পাছতে অসমীয়াত বাতৰি শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই কুমাৰ ডেভিড দাস। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহত আছে, নতুন দিল্লীত অনুষ্ঠিত কোৱাড ৰাষ্ট্ৰসমূহৰ বিদেশ মন্ত্ৰীসকলৰ বৈঠকত পেহেলগামৰ সন্ত্ৰাসবাদী আক্ৰমণকে ধৰি সকলো ধৰণৰ সন্ত্ৰাসবাদক গৰিহণা দি বিবৃতি প্ৰকাশ কৰা হৈছে। ভাৰত আৰু অষ্ট্ৰেলিয়াৰ মাজৰ কৌশলগত সম্পৰ্ক অধিক শক্তিশালী কৰাৰ লক্ষ্যৰে বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী ডঃ এছ জয়শংকৰে কালি সপ্তদশ বৈদেশিক মন্ত্ৰী পৰ্যায়ৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰে। পশ্চিম এছিয়া সংঘাতৰ অন্ত পেলাবলৈ চলি থকা আলোচনাৰ মাজতে আমেৰিকাই দক্ষিণ ইৰাণত চলোৱা বিমান আক্ৰমণৰ ঘটনাত ইৰাণে তীব্র গৰিহণা দিছে। ষোড়শ অসম বিধানসভাৰ প্ৰথম অধিৱেশনৰ আজি সামৰণি পৰিব আৰু IPL ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ প্ৰথমখন কোৱালিফায়াৰত গুজৰাট টাইটান্ছক পৰাস্ত কৰি যোৱাবাৰৰ চেম্পিয়ন ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৱে ফাইনেলত প্ৰৱেশ কৰিছে। নতুন দিল্লীত কালি অনুষ্ঠিত কোৱাড ৰাষ্ট্ৰসমূহৰ বিদেশ মন্ত্ৰীসকলৰ বৈঠকত ৰাষ্ট্ৰগোটটোৰ কাৰ্যসূচীৰ অগ্ৰগতিৰ পৰ্যালোচনাৰ লগতে ভাৰত প্ৰশান্ত মহাসাগৰীয় অঞ্চলৰ সৈতে জড়িত আঞ্চলিক তথা গোলকীয় ঘটনাক্ৰমক লৈ আলোচনা কৰা হয়। বৈঠকৰ অন্তত সংবাদ মাধ্যমৰ সৈতে হোৱা কথা বতৰাত বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰালয়ৰ অতিৰিক্ত সচিব কে নাগৰাজ নাইডুৱে কয় যে বৈঠকত স্বতন্ত্ৰ আৰু মুক্ত ভাৰত প্ৰশান্ত মহাসাগৰীয় অঞ্চলৰ প্ৰতি কোৱাড ৰাষ্ট্ৰগোষ্ঠীৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধতাৰ বিষয়ে পুনৰ প্ৰকাশ কৰা হৈছে। সন্ত্ৰাসবাদ প্ৰতিৰোধী প্ৰচেষ্টা কোৱাড সহযোগিতাৰ গুৰুত্বপূৰ্ণ স্তম্ভ বুলি অভিহিত কৰি শ্ৰীনাইডুৱে এই বৈঠকত বিদেশ মন্ত্ৰীসকলে সীমান্তৰে চলা সন্ত্ৰাসবাদকে ধৰি সকলো ধৰণৰ সন্ত্ৰাসবাদক গৰিহণা দিয়া বুলি উল্লেখ কৰি এইদৰে কয়।
3: आतंकवाद से सख्ती से निपटना क्वाड सहयोग का एक महत्वपूर्ण स्तंभ बना हुआ है। विदेश मंत्रियों ने सीमा पार आतंकवाद और आतंकवाद के सभी रूपों की कड़ी निंदा की। संयुक्त बयान में विशेष रूप से पहलगाम आतंकी हमले की निंदा की गई और आतंकवादी गुटों, उनके वित्त पोषण और प्रायोजकों के खिलाफ निर्णायक अंतर्राष्ट्रीय कार्रवाई की आवश्यकता पर बल दिया गया।
2: ভাৰত আৰু অষ্ট্ৰেলিয়াৰ মাজত কৌশলগত সম্পৰ্ক অধিক শক্তিশালী কৰাৰ লক্ষ্যৰে কালি নতুন দিল্লীত ভাৰতৰ বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী ডঃ এছ জয়শংকৰ আৰু অষ্ট্ৰেলিয়াৰ বিদেশ মন্ত্ৰী পেনি ৱঙে 17 সংখ্যক বৈদেশিক মন্ত্ৰী পৰ্যায়ৰ বৈঠকত মিলিত হয়। আলোচনাত ভাৰত প্ৰশান্ত মহাসাগৰীয় অঞ্চলৰ সাম্প্ৰতিক পৰিস্থিতি, পশ্চিম এছিয়াৰ লগতে বিভিন্ন আঞ্চলিক সমস্যা সন্দৰ্ভত দুয়ো মত বিনিময় কৰে। দুয়োখন দেশৰ মাজত সৰ্বাংগীন কৌশলগত অংশীদাৰিত্বৰ অগ্ৰগতিৰো বৈঠকত পৰ্যালোচনা কৰা হয়। ডঃ জয়শংকৰে কয় যে শক্তিখণ্ডত ভাৰত আৰু অষ্ট্ৰেলিয়াৰ সহযোগিতা ক্ৰমাগতভাৱে বৃদ্ধি পাইছে। বিশেষকৈ পাৰমাণৱিক শক্তি উৎপাদনৰ বাবে ইউৰেনিয়াম যোগানৰ ক্ষেত্ৰত সহযোগিতা অধিক মজবুত হৈছে বুলি তেওঁ উল্লেখ কৰে। লগতে জটিল খনিজ সম্পদৰ ক্ষেত্ৰতো দুয়োখন দেশ সক্ৰিয়ভাৱে একেলগে কাম কৰি আছে বুলি মন্ত্ৰীগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। ভাৰত আৰু ৰোমানিয়াৰ মাজত দ্বিপাক্ষিক প্ৰতিৰক্ষা সম্পৰ্ক অধিক সুদৃঢ় কৰাৰ লক্ষ্যৰে নতুন দিল্লীত কালি প্ৰতিৰক্ষা সহযোগিতা সংক্ৰান্তীয় যৌথ কমিটীৰ দ্বিতীয়খন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত দুয়োখন ৰাষ্ট্ৰৰ মাজত চলি থকা প্ৰতিৰক্ষা সহযোগিতাৰ পৰ্যালোচনা কৰাৰ লগতে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ ক্ষেত্ৰত সহযোগিতা সম্প্ৰসাৰণৰ বিষয়ে বিশদ আলোচনা কৰা হয়। বৈঠকত দুয়ো পক্ষই চাইবাৰ প্ৰতিৰক্ষা, সামৰিক চিকিৎসা, যৌথ প্ৰশিক্ষণ, ক্ষমতা বৃদ্ধি আৰু প্ৰতিৰক্ষা উদ্যোগ খণ্ডক সামৰি এটা দ্বিপাক্ষিক প্ৰতিৰক্ষা সহযোগিতা পৰিকল্পনা চূড়ান্ত কৰে। প্ৰতিৰক্ষা মন্ত্ৰালয়ৰ যুটীয়া সচিব আৰু ৰোমানিয়াৰ প্ৰতিৰক্ষা নীতি পৰিকল্পনা তথা আন্তঃৰাষ্ট্ৰীয় সম্পৰ্ক বিভাগৰ উপপ্ৰধানৰ যুটীয়া অধ্যক্ষতাত গুৰুত্বপূৰ্ণ বৈঠকখন সম্পন্ন হয়। পশ্চিম এছিয়াৰ সংঘাতৰ অন্ত পেলাবলৈ অব্যাহত থকা আলোচনাৰ মাজতে আমেৰিকাই দক্ষিণ ইৰাণত চলোৱা বিমান আক্ৰমণৰ ঘটনাক ইৰাণে তীব্ৰ গৰিহণা দিছে। ইৰাণে এই আক্ৰমণক আমেৰিকাৰ যে বিশ্বাস আৰু ভৰসাহীন তাৰে প্ৰমাণ বুলি অভিহিত কৰিছে। আনহাতে আমেৰিকাৰ সেনাই এই আক্ৰমণক প্ৰতিৰক্ষামূলক বুলি দাবী কৰি কৈছে যে ইৰাণৰ মিছাইল উৎক্ষেপণ কেন্দ্ৰ আৰু মাইন স্থাপন কৰা নাওসমূহক লক্ষ্য কৰিহে এই অভিযান চলোৱা হৈছিল। ইরানের বৈদেশিক মন্ত্রালয়ে এই বিমান আক্রমণক যুদ্ধবিরতির উলঙ্ঘন আখ্যা দিছে আর ইয়ার পরিণতির ওয়াশিংটন নিজে দায়ী হব বলে সতর্ক করে দিছে। মন্ত্রালয়ে স্পষ্ট করেছে যে ইরানে কোনো ধরনের আক্রমণাত্মক কার্যকলাপ সহ্য নকরে আর ইয়ার যথোচিত প্রত্যুত্তর দিয়া হব। ইপিনে ইরানের রিভলিউশনারি গার্ডে দাবি করেছে যে তেওঁলোকৰ আকাশী সীমাত প্রবেশ করা কেবাখনো ড্রোন আর এখন যুঁজারু বিমান তেওঁলোকে গুলিয়ায় ধ্বংস করার আঁতরাই পঠিয়াবলৈ সক্ষম হয়েছে। আপোনালোকে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। অসম বিধানসভাৰ কালি চতুর্থ দিনটোত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধনী বিধেয়ক 2026 সদনত উত্থাপন করে। ইয়ার পাছত রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব সন্দর্ভত আলোচনা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেওঁর ভাষণত নবনির্বাচিত বিধায়ক বিশেষকৈ যুব বিধায়কসকলক অভিনন্দন জনায় জনসাধারণের আস্থা বর্তায় রাখি কাম করে যাবলৈ আহ্বান জনায়। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় তেওঁর ভাষণত স্বাস্থ্যখণ্ডৰ অগ্রগতির কথা উল্লেখ করার কেবাটাও সশস্ত্র সংগঠনের সঙ্গে আলোচনার ফলস্বরূপে 6,000 অধিক যুবক মূল সুঁতিলৈ আহি রাজ্যের বিকাশত অরিহণা যোগা বলে মন্তব্য করে। অহা 5 বছৰত রাজ্যের দরিদ্র লোকর হার বর্তমানের 17% 2-3% হ্রাস পাব বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে। আজি বিধানসভার অধিবেশনের অন্ত পড়িব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 31 মে'ত আকাশবাণীযোগে প্রচারিত নিয়মীয় মন কি বাত অনুষ্ঠানত দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করব। এয়া হব অনুষ্ঠানটির 134 সংখ্যক খণ্ড। জনসাধারণে এই অনুষ্ঠানের টোল ফ্রি নম্বর 1800-1178-00 ফোন করে মনের ভাব প্রকাশ করার পরামর্শ দিবেন। নরেন্দ্র মোদী এপ অথবা মাই গভ মুক্ত মঞ্চৰ জৰিয়তে দিহা পরামর্শ আগবাব পাৰিব। নাগরিকসকলে 1922-ত মিস কল দিলে পোৱা SMS-ত উল্লেখ থকা লিংকত ক্লিক কৰিও প্রধানমন্ত্রীলৈ প্রত্যক্ষভাৱে দিহা পরামর্শ দিব পাৰিব। মন কি বাতৰ এই খণ্ডৰ 29 মে'লৈকে মতামত আৰু দিহা পরামর্শ আগবঢ়াব পৰা যাব। কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েলে আশা প্রকাশ করেছে যে ভারত আর কানাডার অর্থনৈতিক সম্পর্ক অনাগত দিনত পারস্পরিক বিশ্বাসের ভিত্তিত অধিক শক্তিশালী হব আর ইয়ার সুফল দুয়োখন দেশে লাভ করব। কানাডার টরন্টোত অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের এখন বৈঠকত ভাষণ দি মন্ত্রী গোয়েলে কয় যে দুয়োখন দেশে বর্তমান কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চমুকৈ CPA চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হয়েছে। এই চুক্তিয়ে দুয়োখন দেশের মাজত বাণিজ্য আর বিনিয়োগ বৃদ্ধি করার বিভিন্ন ক্ষেত্রত সহযোগিতার নতুন পথ মুকলি করব। ভারতীয় অর্থনীতির ক্ষিপ্র গতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে কয় যে অহা 3টা দশকলৈ ভারত বিশ্বের ভিতরতে আটাইতক দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসাবে নিজের স্থান অক্ষুণ্ণ রাখবলে সমর্থ হব। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাই চন্দ্রত একটা স্থায়ী ঘাটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসাবে তাত ব্যবহার করবল রোবটিক লেন্ডার ড্রোন আর বিশেষ বাহনের সবিশেষ তথ্য রাজহা করেছে। 2028 চনত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর কার্যকাল শেষ হওয়ার পূর্বেই আমেরিকায় পুনর্বার চন্দ্রত মানব অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। উল্লেখযোগ্য যে 2030 চনের ভিতর চন্দ্রলৈ মহাকাশচারী প্রেরণ করব বিচরা চীনের পরাও নাসায় সম্প্রতি তীব্র প্রত্যাহ্বানের মুখামুখি হয়েছে। যা মার্চ মাহত নাসায় চন্দ্রর দক্ষিণ মেরুত 2032 চনের ভিতর পারমাণবিক আর সৌর শক্তি চালিত একটা স্থায়ী ঘাটি নির্মাণ করবল $20 বিলিয়ন এক অভিলাষী কার্যসূচী ঘোষণা করেছিল। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতি নবীনে কালি নতুন দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত 12খন দেশের প্রকল্প সঞ্চালকসকলের সঙ্গে বিজেপিক জান শীর্ষক এক আলোচনায় মিলিত হয়। অনুষ্ঠানত ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সিসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর ভিয়েতনামের প্রতিনিধিসকলে অংশগ্রহণ করে। ধারণশালাত কালি অনুষ্ঠিত IPL ক্রিকেট প্রতিযোগিতার প্রথম কোয়ালিফায়ারত গুজরাট টাইটান্সক 92 রানত পরাস্ত করে যাবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে ফাইনালত প্রবেশ করেছে। বেঙ্গালুরু নির্ধারণ করে দিয়া 255 রানের বিশাল লক্ষ্য অনুসরণ করে গুজরাট টাইটান্সে 3টা বল বাকি থাকা অবস্থা আটাইকটা উইকেট হেরাই মাত্র 162 রানে সংগ্রহ করবল সমর্থ হয়। দলের হয়ে রাহুল তেওয়াটিয়ায় সর্বাধিক 68 রান করে। বেঙ্গালুরুর হয়ে জেকব ডাফিয়ে সর্বাধিক 3টা উইকেট লাভ করে। ইয়ার পূর্বে টসত জিকা গুজরাট টাইটান্সর আমন্ত্রণ মর্মে প্রথমে ব্যাটিং করবলে নামি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে নির্ধারিত 20 ওভারত 5টা উইকেট হেরাই 254 রান করে। দলের হয়ে রজত পাটিদারে মাত্র 33টা বলত 93 রান করে আউট নোহাকি রয়। বিরাট কোহলি আর কৃণাল পান্ডিয়ায় 43 রান করে অরিহণা যোগায়। গুজরাটের হয়ে কাগিসুর রাবাড়া আর জেসেন হোল্ডারে 2টা উইকেট লাভ করে রজত পাটিদারক প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। আজি মোহালি নিউ চন্ডীগড়ত এলিমিনেটর ম্যাচখনত সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসর মুখামুখি হব। আজিৰ মেচখনৰ জয়ী দলটোৱে ফাইনেলত প্ৰৱেশৰ বাবে দ্বিতীয়খন কোৱালিফায়াৰত গুজৰাট টাইটান্সৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি জেঠ মাহর 12 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি 27 মে। পঞ্জিকার পর তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর একাদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:36:06 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:03:05।

গ্রীষ্ম হয়ে গেলে বা তেনেকা ধরনের যদি অধিক গরম বতর হয়ে যায় নিশ্চয় আমার শরীর তার প্রভাব থাকে, আমি শুনে থাকো সাধারণত আপনার শুনে থাকি হিট স্ট্রোক হয় মানুষের তেনা কথা থাকে। গতি এই বিষয়ে কিছু আমার অন্তত দিহা পরামর্শ দিব ডক্টর ভবানী প্রসাদ চক্রবর্তী এগারী বিশেষজ্ঞ, আপনি তখন চিনি পায় জানে মেডিসিন বিভাগের, তখন আমি ফোন যোগে যোগাযোগ করব। ডক্টর গায়ত্রী কলিতা তখন হয়েছে আমার আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের এগারী বিজ্ঞানী, তখন আমি লই আনিম ফোন যোগে কেনকা ধরনের ফোরকাস্ট আছে এল নিনোর বিষয়ে কি কথা আছে, সেই বিষয়ে কেনকা ধরনের ফেনোমেন হয় আগতে কেনকা হয়েছিল এই বিষয়ে অকনমান তখেতে আমাক জানাব, তারপর আমি আভাস পাম এল নিনোনো কি, তার প্রভাব কেনকা আর এই বতরত কেনকা প্রভাব পড়ে, তার গরমের মাত্রা বাড়ে নে কমে, এই গোটেই কথাখিনি আমি জানিবলে চেষ্টা করব। আর আপনার যদি কিবা এই বিষয়ে কবলগিয়া আছে জানিবলগিয়া আছে বা ধর এই বিষয়ে পড়াশোনা করেছে তেন্তে নিশ্চয় আমাক লিখি পঠিয়াও পারে, কিয়নো আপনার জ্ঞাত আমার এই অনুষ্ঠান আকাশবাণী গুয়াহাটির যে অফিসিয়াল ফেসবুক পেজ এ আই আর গুয়াহাটি তাত লাইভ হয়ে থাকে, এ আই আর ক্যাপিটেলত লিখব গুয়াহাটির জি ক্যাপিটেল বাকি কেটা স্মল লেটার্স লিখব, লিখি আমালে আপনার বার্তা দিব পারে, আমি ভাগ বতরা করে লম আদর শ্রোতা। এটি অতি গুরুত্বপূর্ণ বিষয় লই আনিছো, কিন্তু স্যার আমি সদায় আমার এই অনুষ্ঠানটা সুরিয়া যাত্রা বলে কম, গতি একটা গীতের আরম্ভ করো, একটা সুন্দর গীতের আমি ভূপেন হাজরিকার গীতের আরম্ভ করব খুঁজছো, তারপর আমি স্যার এই এলনিনোর বিষয়ে আপনার অবগত হম আমি জানি।

0: ডক্টর গায়ত্রী কলিতা সংযোগ হব তখন ফোন লাইনের আমার সঙ্গে যোগাযোগ করেছে। আর ডক্টর কলিতা, আপনার স্বাগত জানাইছো আমার আজির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিলৈ।
1: হয়, নমস্কার আর সুপ্রভাত সকলকে।
0: হয়, আজি আমি কথা পাতি আছো এলনিনোর বিষয়ে। এলনিনোর প্রভাব কেনেকুয়া আমার যে জলবায়ুর ওপর, মৌসুমীর ওপর কেনেকুয়া, যেহেতু জুন মাহত মৌসুমী আমার আহে। আমার ডক্টর বনি কুমার ভাগবতী স্যার আমার স্টুডিওতে উপস্থিত আছে, তখন ইতিমধ্যে বহু কথা আমাক জানাইছে এই বিষয়ে। গতি আপনার হাতত বতর বিজ্ঞান এগারী হিসাবে কি তথ্য আছে, কিবা ফোরকাস্ট করেছে নাকি? IMD ইতিমধ্যে বিভিন্ন খবরত কিছু ফোরকাস্ট করেছে, তার বিষয়ে বিতঙ্গে হয়তো কিছুদিন পাছত জানিব পৰা যাব। আপনি
1: প্রথম কথা হচ্ছে, যেহেতু এলনিনোর কথা কলে, এলনিনো কন্ডিশন একটা এটমসফিয়ারিক কন্ডিশন, এই মানে প্রথমে কই লব বিচারো যে যেহেতু এলনিনো কন্ডিশনত আপনার হয় কি, যেহেতু ইকুয়েটোরিয়াল প্যাসিফিক ওশেন তার যেহেতু সি সার্ফেস টেম্পারেচার হয়তো নর্মেলতকে বেশি হয়, যেটা নর্মেলতকে হি বেশি হয় তার যেহেতু উইন্ড সার্কুলেশন প্যাটার্ন হেতু তার তারতম্য ঘটে, আর সেই তারতম্য ঘটার ফলত আমার জলবায়ুর উপর বা ওয়েদার প্যাটার্নের উপর বহু ধরনের এফেক্ট আহে। তারে একটা এফেক্ট হয়েছে যে ইন্ডিয়ান মনসুন রিজনত, ইন্ডিয়ান মনসুন যেহেতু রেইনফল তার প্রভাব, তার উপর কিছু প্রভাব পড়ে। আর এনেকে দেখা গেছে যে ইন জেনারেল, সদায় নয়, ইন জেনারেল যেতিয়াই এলনিনো কন্ডিশন হয় তেতিয়া কোর মনসুন ইন্ডিয়ান রিজন, সেন্ট্রেল ইন্ডিয়ান রিজন, দ্যাট ইজ বেসিক্যালি সেন্ট্রেল ইন্ডিয়ান রিজনত মনসুন, মনসুনের রেইনফলের পরিমাণটা ডেফিসিট হয়, বিলো নর্মেল পরিমাণের বরষুণ হয়। এট দ্য সেম টাইম দেয়ার ইজ এ সি কন্ট্রাস্টিং রিলেশনশিপ বিটুইন কোর ইন্ডিয়ান মনসুন রেইনফল প্যাটার্ন এন্ড নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন যেহেতু রেইনফল হয় ডিউরিং মনসুন, যেতিয়াই মানে এই কন্ট্রাস্টিং, যদি সেন্ট্রেল ইন্ডিয়ান রিজনত ডেফিসিট রেইনফল হয়েছে বা নর্মেলতকে কম বরষুণ হয়েছে, তেতিয়াহলে মানে ডিপেন্ডিং অন যেহেতু নাম্বার অফ মনসুন ব্রেক পিরিয়ড বাড়ি যায়, ফ্রিকুয়েন্সি বাড়ি যায় আর ডিউরেশনটা বাড়ি যায়, তেতিয়া নর্থ ইস্ট অসমত, নর্থ ইস্ট ইন্ডিয়াত আমি বেশি বরষুণ পাও, বেশি ইন দ্য সেন্স নর্মেল টু এবভ নর্মেল রেইনফল আমি রিসিভ করো ইন জেনারেল। At the same time, there are research papers who says there is a positive relationship of El Nino condition and rainfall pattern during monsoon over Northeast India. So seeing those research and previous again, it can be seen as the El Nino condition strengthened hoy, in generally, ami ebar Northeast India normal to above normal rainfall ami pabo lage. ইতিমধ্যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে জারি করা মতে কারেন্টলি যেটু লাস্ট মান্থর আমার যেটু ক্লাইমেট মডেল আসলে তার অনুসরি এটা এলনিনো নিউট্রাল কন্ডিশনত আছে, আর এনসোটো নিউট্রাল কন্ডিশনত আছে, আর এই এলনিনোর ফলে স্ট্রেংথেন হয়ে আছে, তার মানে টেম্পারেচারটা বাড়ি গে আছে, আর বাই দেয়ার ইজ এ প্রবাবিলিটি কি এই যেটু এলনিনো কন্ডিশন এই স্ট্রেংথেন হব, যদি সেইখিনি তেনেকুয়া ধরনের হয় তেতিয়াহলে জেনারেলি আমি যেটু পাইছো আর যেটু ফরকাস্ট আমি দেখেছো সেই মতে এনেকুয়া যে দেয়ার ইজ এ পসিবিলিটি কি এবার সেন্ট্রেল ইন্ডিয়ান রিজনত লেস রেইনফল অর্থাৎ বিলো নর্মেল রেইনফল হওয়ার প্রবাবিলিটি আছে, যদি তেনেকুয়াই হয় ইন জেনারেল যেটু আমার কন্ডিশন, যদি সেন্ট্রেল ইন্ডিয়ান রিজনে কম ডেফিসিট রেইনফল বা বিলো নর্মেল রেইনফল পায় তেতিয়াহলে নর্থ ইস্ট ইন্ডিয়ায় হয়তো নর্মেলতকে বেশি রেইনফল পাব পারে।
0: এবার মানে সম্ভাবনা আছে যে উত্তর পূর্বাঞ্চল বা অসমকে ধরে এই অঞ্চল বরষুণ বেশি হব পারে, আপনার কথা কিনা আমি যেটা বুঝিছো।
1: হয় হয় হয়, বরষুণের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে সিং দ্য জেনারেল কন্ডিশন অফ জেনারেল রিলেশনশিপ অফ এলনিনো কন্ডিশন এন্ড নর্থ ইস্ট ইন্ডিয়া রেইনফল প্যাটার্ন ডিউরিং মনসুন।
0: হয়, আর আপনার শ্রোতায় আমার এগারী প্রশ্ন এটি আগবাইছে এই মাত্র, যেহেতু আপনি ফোন লাইনত আছে, মানে আপনার আগবাই দিছি জ্যোতিপ্রকাশ বড়া, তখন লিখিছে যে মনলে একটা প্রশ্ন আছে, মার্চ মাহরপর এটিালে আর উত্তর পূর্বাঞ্চল আন রাজ্য সমূহ নেড়ানেপড়া বরষুণের কারণ কি বলে সুদিছে, এইবিল আমি বরষুণ অকমান বেশিকা পাইছো নাকি বারো?
1: বরষুণ হয় আমি কোনো কোনো কিন্তু এতিয়ালৈকে কোনো কোনো ডিষ্ট্ৰিক্টত আমাৰ এইটো এইটো কি হয় এটা ছিজনেল ৰেইনফল, আমি এইটো যিটো ছিজন চলি আছে এইটো হৈছে আমাৰ প্ৰি মনচুন ছিজন, এইটো আমাৰ মাৰ্চৰ একত্ৰিশ মে'ৰ একত্ৰিশ তাৰিখে শেষ হ'ব, আৰু যিটো আমি ছিজনেলি যদি আমি ক'ব খোজোঁ যে এবভ নৰ্মেল পালো নে বিলো নৰ্মেল পালো নে সেইটো আমি এট দ্য এণ্ড অফ দ্য ছিজনটো আমি কেলকুলেশ্যন কৰিম বা কম্পিউটেশ্যন সেইটো আমাৰ কেলকুলেশ্যন কৰা হ'ব, কিন্তু এট দ্য ছেম টাইম আমি যিটো ৰিচেণ্টলি আমাৰ দেখিছোঁ যে মেনি বহুতখিনি ডিষ্ট্ৰিক্টত বিশেষকৈ দক্ষিণ অসম আৰু পশ্চিম অসমৰ বহু জেগাত আমি ৰেইনফল কিছুমান দিনত নৰ্মেলতকৈ বেছি আমি দেখা পাইছোঁ, যেনেকৈ আমি শিলচৰত কেইদিনমান আগতে

0: সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

ঘামবোর ঘরে ঘরে হয় ওখ কয় পাহাড়ত ডিঙ্গি উঠিত ভাল কয় খুঁজিছি মিলা আমার কান্ধর।

চিন্তাত যেন নতুন এই পূর্ণতা দিব পারে। এজনের চিন্তায় সহস্রজনের বুকুত শিপাই পড়ে, চকুর পচারতেই যেন কান বাগরি কোনোবা হিয়ার আমতো হয়ে পড়ে, হাত উজান দিলে অসংখ্য নতুনের গা ধরি উঠে।

ইউরোপিয়ান ফংনি কাপার জুপম জাই মে কাপার চুনা বাং কাচং ভাই আলুঞ্জের হাই হই পিনলা বাং সং লেং লং পেন আদু সেলুঞ্জের নিলি কাং ওয়াই পম না বাং কে দো চিক্লু চিক্লু তে রামসু দুমে মো তান্তে লাবাং সলুঞ্জের পেনে পিনি জাই মে কাপার চুনা বাং চং ভাই আলুঞ্জের আং দেং লং পেন লুঞ্জের কাজু ইংটন পনে গ্লানা লাবাং সলুন কিলুন পনাবাং সোদার বে

0: workforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পায় উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব নাইবা স্ট্যাটিস্টিক্স বিষয়লৈ স্নাতক হব লাগিব। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পদর ক্ষেত্র প্রার্থী স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশনস রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ারে যিকোনো বিষয়লৈ স্নাতক হব লাগিব। আনবোৰ পদৰ ক্ষেত্ৰত প্ৰাৰ্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট ssc.nic.in। আবেদনৰ শেষ তাৰিখ 22 জুন। নিয়োগ বাতৰি ইমানে।
1: চেণ্টাৰ ফৰ কালচাৰেল ৰিচোৰ্চেছ এণ্ড ট্ৰেইনিং নামৰ সংগঠনে সাংস্কৃতিক প্ৰতিভা সন্ধান বৃত্তিৰ বাবে সংগীত, নাটক, চিত্ৰাংকন, ভাস্কৰ্য আদি বিভিন্ন ক্ষেত্ৰত অধ্যয়নৰত 10ৰ পৰা 14 বছৰ বয়সৰ শিশুৰ পৰা আবেদন বিচাৰিছে। নিৰ্বাচিতসকলক বছৰি 3,600 টকাকৈ জলপানী আৰু অধ্যয়নৰ মাচুল প্ৰদান কৰা হ'ব। অগ্ৰগতিৰ ভিত্তিত প্ৰতি দুবছৰৰ মূৰে মূৰে এই জলপানীৰ ম্যাদ বৃদ্ধি কৰা হ'ব। বিতং তথ্য আৰু প্ৰপত্ৰৰ বাবে www.ccrtindia.gov.in এই ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 31 মে'।

0: শ্রোতাসকলে পূবালিহুর অনুষ্ঠানত দেবা গীত শুনিলে তরুলতা দাসদেউরীর কণ্ঠ।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
1: পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত, 729 কিলোহাৰ্জত আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত, লগতে নিউজ অন AIR মোবাইল এপত। অনুষ্ঠানত এইবাৰে শুনক গীতিমা দাসৰ কণ্ঠৰ আধুনিক গীত। শিল্পীৰ কণ্ঠত পুনতে শুনক পার্বতী প্রসাদ বৰুৱাৰ ৰচনা।

কি করছিস তুই? তাই আর সবিয়াতি নোয়ারা কথা তুমি, তাই আর আগবাড়িব নোয়ারা কথা তুমি, তাই আঘাত দিছে। জামিনীক কিমান ভাল পাইছিলি, জামিনীয়ে তোক কিমান ভাল পাওঁ বুলি কৈছিল, নীৰৱ সংগীত বুলি তাই মুখতে জানো শুনা নাছিলি, শেষটো কি হলগৈ, লাথ মাৰিলে জামিনীয়ে। তোক এৰি এতিয়া বেলেগৰ লগত সুন্দৰ সংসাৰ পাতিলেগৈ,